পায় বিচ পাও পায়ে কৌ বুঝে হর রস পাবে ভাই যেতে কাট অমৃত সভি মে পাবে তিসে পিয়াই নগরী এক নৌ দরওয়াজে তাবত বর্জ রহাই ত্রিপুটি ছুটে দশমা দর ফুলে তা মন খিওয়া পাই অবে পদ পুর তাপ তেনা সে কহ কবীর বিচারী উবট চলন্তে এ মদ পায়া জেসে খোঁদ ফুমারি কাম ক্রোধ তৃষ্ণা কে লীনে গত নহি এ কে জানি ফুটি আখে কছু না সুজে বুড মুয়ে বিন পানি।